কোনো কি আমি যাও সাই শিনু রাবাদাব স্টাইল নি ভুই কি ও সাই নন সে পো সাপিরে মাই কি তে কুইস্তা ওরা সি কুমি আইস্তু তা তিয়াইস্তা ইয়ামালা টাবানা